0: নমস্কার, শ্রীরামচন্দ্র রায়ের বাংলা আবারও করে প্রণাম জানাই। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে শুভপ্রচুর সম্পদ মানুষের কাছে আমাদের একান্ত আগ্রহ।
1: আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি,